কেনিগদে কাশুনি শিলং কখুবর বান পুলিশপি দায় ইনে বদা লিংডো কিমাত বকং সান জং কখুবর উনং এলাম্বলা খামসলেম জং বিজেপি উহিমান্তা বিশ্বাস শর্মা উলবামস মাইকুম উমিন্ত রংবা কা আসাম হাকসিন কবার উ চিফ সেক্রেটারি কমিখালিয়া উ ডক্টর শকিল পি আহমেদ উলালা বান পিন্ডাম ইয়েকিজিং পিন্ডাপ ডালাদি হি ইয়েকিজিং টেপ কয়েং গসেম নাকাবন্তা কা হাউস লিস্টিং অপারেশন জং কা খানা সামারি আর হাজার আরপিনো লিংবা কা সেলফ ইনুমেরেশন পোর্টাল পিন্ডাম নো কা ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইয়া কা এক্সামিন নিট ইউজি আর হাজার আরপিন রিউ বাট কে ইন্ডিয়া কলকিন তিও কিজিং পিনমি ইয়াকল এয়ার শেড জিং শেড এলপিজি না গালাজন লাইফন রেও হাজার টন শিসনি শা কা সানপো সাও হাজার টন ওয়াট হ্যাপেনিং কিজিং এলে বডন হাউস এশিয়া কা খুবর কে ববনিয়া উন্নং এলাম বলা স্লম জং সেং বিজেপি উ হিমন্তা বিশ্বাস শর্মা মিন্তাকসনি উলেশিম স্মাই কুম মিন্ত্রী রংবা জং কা আসাম হাকসেন কবা আর উলাত লক্ষ্মণ প্রজাত আচার্য উলপিনিয়া ইগজিয়ালং পিনবাম স্মাই উ শর্মা হাকজিয়ালং কবলালং হামাদন কা ভেটেরিনারি কলেজ হাকনাপরা গুয়াহাটি রিংকাতলং বার উ শর্মা সসাউমুট কি ওয়ে পাট কি এমএলএ রু লপিনশিম স্মাই কুমকি ক্যাবিনেট মিনিস্টার কিনি কিলং উ রামেশ্বর টেলি বাদ অজন্ত নিয়োগ নাগসেং বিজেপি ও অতল বোরা না আজম কানা পরিষদ বাদ উ চারণ বোরো নাক বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট উমিন্ত্রী রংবা আদো নরেন্দ্র মোদি উমিন্ত্রী কি কাম কোর বারি ও অমিত শাহ উমিন্ত্রী কি কাম ইয়াদারি ও রাজনাথ সিং লম্বাত বোনগোট কি ওয়ে পাট কি মিন্ত্রী কে সরকার পদেং বাট কি মিন্ত্রী রংবা নাকি জিল্লা বসেন শার গসেং এনডিএ কিলে দনলং হাগানি কেজিংয়ালং উমিন্ত্রী বপেট একতনাথ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস ও হরদীপ সিং পুরি মিন্তাগসনি উল অং বাকি ইন্ডিয়া কিনটিউ কিংপিনমি একল এয়ার এলপিজি নাক লজন লাইফন রিউ হাজার টন শিসি শাকা সানপুসাও হাজার টন ওয়াট হ্যাপেনিং কে জিএলএ কবডন হাউস এশিয়া উমিন্ত্রী উল অং ইয়কনে হকপোর বা আই জিং ক্রেন হাক অ্যানুয়াল বিজনেস সামিট আর হাজার আপন রিউ হ্যানিউ দিল্লি উমিন্ত্রী উল অং বাহাবা কি বুন কি রি কি মাত ইকে জিং কেউ ডোর ভা জং কোর বট কে জিং দু না উম ফ্যাং হাকি বাই বলা হেনরে কি ইন্ডিয়া কলালা বান পিন নে ইয়াক ডোর উল অং বা রি কলালা বান কিনশো না কবেন তান রিউ ফোস নি গ্রুড অয়েল বাট কে এল এন জি বা সব সানস নি না কবেন তা কে এল পি জি বান পিন টিকনা বা কন্নম দন কে জিংমা জং কে জিং কডো ইয়াকি নি কি মার কে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কেলা রাই বান পিন্ডাম নো ইয়াকে এক্সামিন নিট ইউজি আর হাজার আপন রিউ কবল থমু বান পিল্লং হাগা লাই তারিখ মিনতা উগনাই নাকা বিনতা বান ড্যাং ইয়াকি বান পুলি ইয়াক মেডিকেল হাগা কর্ডান অন দ্য গ্রাজুয়েট হাকা রিনসান সোশ্যাল মিডিয়া কে এন টি এ কলা পিনটিম বা ইয়াকানি কা রায় শিম নাকা বিনতা কে জিং বিট জিং ব্যাং জোকে খেনা বাট কে জিং শেনিয়া ইয়াকে ন্যাশনাল এক্সামিনেশন সিস্টেম কেনে কি এজেন্সি কল অং রু বা সরকার কল রায় বান ফা নেক কম শাক সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই নাকা বিনতা কে জিং টো কেট কে ববনিয়া হলোর কে জিং কিনো বা কল ডন কে জিং লাইট টু জং কি পেপা ও ডক্টর শকিল পি আহমেদ আইএএস চিফ সেক্রেটারি শক সরকার মিখালিয়া উলালা বান পিন্ডাম ইয়াকে জিং পিন্ডাম ইয়াকি জিং টেপ কয়েং গসেম দলাদি হি নাকা বিনতা কা হাউস লিস্টিং অপারেশন এইচ এল ও চোক খানা সামারি আর হাজার আরফিনো মিনতা গসনি লিংবা কা সেলফ ইনুমেরেশন পোর্টাল কে জিং পিন্ডাম হি দলাদি ইয়াকি জিং টেপ কয়েং গসেম নাকা বিনতা কা খানা সামারি আর হাজার আরফিনো হামিখালিয়া কলসদং হাক শীতরি উজ্জমং আর হাজার আরফন রিউ কবলং ক সিন জাম কব কং সান জিংসদং পিন্ত্রিকম ইয়াক ডিজিটাল নাকা বিনতা ক জিংলোম খানা সামারি কবন ওয়ান কবল থমু বন পিনসুক ইয়াকি পাইবা কে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ জংক অফিস উ ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসার ডিটিও ইস্টার্ন ওয়েস্ট খাসি হিলস ডিস্ট্রিক্ট কলপিলং ইয়কে জিংখমি কব কৃপং পর্ষা ইয়কি কালি কি বমদন ইয়াক হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটস এইচ এস আর পি কি বম ব্যাং কি কট কিসলা বাট কিবা পিনখেন ইয়কি আ কালি কেনি কে জিং পেট বিনিয়া কলং হাশিলেন্টার কু রক বা সাউ পু সাউ ই হাজন কৃষ্ণং লুম সোক্লোর হামাইরং ইস্টার্ন ওয়েস্ট খাসি হিলস ডিস্ট্রিক্ট হাকানি কে জিং পেট ডন বোন কি কালি কিনথোপ ইকি কালি আর শাকা কি বম দন ইকি নম্বর প্লেট কিবা টিকনা কি কট কিসলা কিবা ব্যাং কি সাইলেন্সার বা পেনকলা বার কি নোংয়া কালি আর শাকা বা খলম কোপ ইয়াকা হেলমেট কিনহন জংকে এনফোর্সমেন্ট